0: অনয়তো সাথে এসে পাঠ্যপ্ল চার মেগা হর্স রেডিও আদি খোলে রসাই ক্যা হো।
1: নমস্কার, ম দেবীরাম পরাজুলি জিরে খোর্সানী ভোগ লায়ো। তপাই এতিখের শুনে হুনুন্চ আদি খোলা এফএম 105.4 মেগা।